0: দিদি আছে।
1: দিদি আছে।
0: আচ্ছা রে ম্যাম,
1: Details you got.
0: I'm feeling it, ma'am.
1: I'm happy.